0: তার উপর সকাল উপর পরবর্তী জনের মধ্যে উভয়ের তাহার আছে স্থাপন কিছু মানুষের মধ্যে করছো আমরাও প্রকৃতি জানিমুটি উদ্যোগ আদান
1: এক প্রকাশ করতে নৌকা অবশ্যই বিভিন্ন হাস্থান

0: পারে। কয়েকজন দাঁড়ায় বছর আসলে ভালো করে শান্তি না আমি ছাড়াটা মেডিসিন দিয়ে আপনি খাও কি আমি তুমি কি বসাও যে পাইসা কেহি মেডিসিন খাও বাঁচাও কষে না ভালো বাঁচাও কি পাইলা সেই ইনফরমেশন রাখে বাঁচাও আমি সাথে এলু মহমিডি আমি হো গায়ক টোল ফ্রি নাম্বার যারা আপনার টাইম ইকুইশন পানি খুলে বুঝাও গর্ভপাতন দয়ালের রুকাউনে কি সেই তরকারি করলে পাইলা সাথে রুকে ভালোছে না ভাই
1: जाने

0: sobie kosztowne na żoną. Sekcie, co chciałem dać dziwią arkostanie mantro. Co ty jest kanagi? Wajna z osób tego rozsłudkiem do ujarsi? Sądaj gminiu utrypul rsijajan. Co to się grupa wyrokala? Ju, sądaj wsłudzina network rsijajan.
1: তাহলে সামুদায়িক সূচনা নেটওয়ার্ক সিআইএন এই প্ল্যাটফর্মে তারা পারেকো সাথা খবর সুন্দর হচ্ছ সাথা খবর মা কোন সম্ভার শৃঙ্খলা আমরা পাবো
0: নমস্কার নম লিপ প্রকাশ সম্ভার শৃঙ্খলা আমরা পাবো না তোমাদের স্বাগত আমি আমরা পাবো 300 আন্ডারমাসন बदमजस्कति रसुवाको भटेको श्रीमतीमा आएको बाध्यका कारण 1000 भन्दा धेरैको मृत्यु भइसकेको छ भने कैयौँ बालबालिका अभिभावकविहीन भएका छन्। रसुवा नुवाकोट धादिङ लगायतका जिल्ला बाढीबाट बढी प्रभावित छन्। यस्तो अवस्थामा बालबालिका किशोरीहरूमाथिको जोखिम कस्तो हुन्छ? उनीहरूलाई हिंसा र दुर्व्यवहार

0: ছিল আমার পরিবার সবসময় দিদিরা আমরা সবাইকে প্রত্যেক বাচ্চাকে প্রোফাইল অনুসার প্রত্যেক বাচ্চাকে প্রোফাইল অনুসার আমরা স্থানীয়
1: বালবালিকা সংস্থা আমাদের ধেরে অন্তর্রাষ্ট্রীয় ঠুলঠুলা সংস্থাহরু ছন্, উহাহরু একদম পরিচালিত হুন্ছ।